এই দেখো, এই দেখো, দেখো সেই অভিনব চৌধুরী কু, সে কিপরি মোর শক্ত পঞ্জা হাতরে চাপি হই অসহ্য যন্ত্রণায় ছটফট করছি, তার নিস্তার নাহি, তার মৃত্যু সুনিশ্চিত।

0: Hello, Abhinav. How do you do?
1: Fine, thank you.
0: Yes, let me introduce. এই হচ্ছন্তি মিস উপালি।
1: হ্যালো
2: হ্যালো
0: উপালি সেন যাঙ্ক বিষয়ে মু তো সহিত ফোন রে পরদিন কথাবার্তা হইতিলে আ উপালি এই হচ্ছন্তি মিস্টার অভিনব চৌধুরী।
2: ও নাইস টু মিট ইউ।
1: থ্যাঙ্ক ইউ।

0: অভিযোগ
1: কিরে কি অভিযোগ
0: অভিযোগ
2: হ্যাঁ আপনার এনেকি মতে আপন বলি না কই তুমি বলি কহন্তু মুঁ যেতবে আপনার এই বিজনেস পরিবার ভিতরে জন সভ্য হয়ে সারে আপনার এমিতি কথার কথার ধরে রাখলে চলব না মিস্টার চৌধুরী
0: করদি সারছি বুঝল
1: আচ্ছা আচ্ছা আই সি আচ্ছা মিস উপালি কুহ তবে তোমার কন দরকার
2: ও নো মোর কিছু দরকার নাই বরং আপনার যা দরকার কইলে মগাই দেব
1: তুমি মো পাই মগাই দেব
2: হ্যাঁ এতে আশ্চর্য হবার কিছু কারণ নাই আপনার জানতে নি মিস্টার চৌধুরী এ হোটেল বার মো পাই প্রফিট রে চলছে প্রতিটি সন্ধ্যারে মোর প্রোগ্রাম পাই এ হোটেল ভিড় জমে আর প্রচুর ইনকম হুয়ে তবে কহন্তু কন মগাইবে ভ্যাট
0: আজি তোতে মিসুপালিঙ্কর অনুরোধ রক্ষা করিবাকু পড়িব
1: জানিছু
0: সে তাঙ্কর সবু প্রোগ্রামকু পছরে পকাই দে তো পাখকু নিজে দৌড়ি আসছন্তি গোটে ভল খবর জনে দেওয়া পাই অথচ তু তাঙ্কর এই সামান্য অনুরোধ পাই মনা করে দৌছু
1: ভল খবর
2: হ্যাঁ মিস্টার চৌধুরী আপনার দেড় কোটি টাকার অর্ডরটি সিগনেচর করে নিয়েছি গত দুই দিন ধরে আপনার খাতিরে মু মিস্টার জোশী খুশি করাই আপনার কামটি হাসল করেছি
1: রিয়েলি মিস রূপালি মানে ইউ আর সো গ্রেট মানে মো খুশি কু প্রকাশ করা মো পাখে ভাষা বি নাই
2: দেবি ড্রিঙ্কস কিছু মগাউছি
0: এক্সকিউজ মি মো টিকে ফোন বাহার করি
2: ওকে তবে কিছু ড্রিঙ্কস মগাউছি মিস্টার চৌধুরী সে খুশি মগ্ন হওয়া পাই
1: ড্রিঙ্কস ইয়েস মগন্তু মগন্তু মিস পালি মানে আজির খুশি মনে বি তোমারি হাতর ড্রিঙ্কস নেই
2: আপন কোন ব্যস্ত হই পড়ছলি কি মিস্টার চৌধুরী এ কিছু নয় ইটস ভেরি মাইল্ড
1: নো মানে সেমতি কিছু ব্যস্ততা নেই মানে খালি মতে একা কি ঘরকু ফেরিয়া পড়িব তো
2: ও ফেরি যাবা পাই ব্যস্ততা আপনি যে ঘরকু ফেরিবা কথা ভুলি যাওয়ান্তু মিস্টার চৌধুরী
1: মানে
2: আজি রাতিটা পাই এই হোটেলে রহিবার ব্যবস্থা মু আগুর করি নেইছি
1: কিছু
2: আপন মু আবি রিমছিম রাতি বেশ জমি জীব না কোন কোচুন্তি কোহন্তু না আরে মিস্টার চৌধুরী আপন কো ভরি ইতি ঝাল আপনি এয়ার কন্ডিশন হোটেল রে কোন আপন মতে পছন্দ করেন তিনি
1: না না
2: আপন ইতি বড় বিজনেস পাইলে আর সে আপন কর এই খুশি দিন রে আপন কোন মোর কোম্পানি চাহান্তি নে
1: না না না না বাট ডোন্ট টেল লাইক দ্যাট মিস সুপালি মানে আজি পরে দিন আই ওয়ান্ট ইয়োর কোম্পানি ভেরি মাচ
2: এই প্যাকটি নিয়ন্তু এই প্যাকটি নিয়ে জীবনকে মাধ্যমে করন্তু চিয়ার্স
1: চিয়ার্স
2: দেখিবে আপনার ছাতির জ্বলন কেমতি ধীরে ধীরে কমি যাচ্ছে মোর এই নরম স্পর্শরে চালন্তু চালন্তু মিস্টার চৌধুরী আর ডেরি কাহিকি এই মোর হাত ধরন্তু আসন্তু না আসন্তু আসন্তু

0: Mi puto al marido último, ratita solo el último. Como lo muro, como si un tichalito. Quicho, motka, ¿eh? Sorry, Subendo. Upale, pagar, pay, tú, guata, pura, pura, bule, ya, ichi.
1: Oh,
0: yes. You tell me, ¿tú, con dar, katila? Ko.
1: Ko, tele, ki? Busilo, avino. Se, upale, kim, tu, no, asipo, koilo. ততে দিনে ন দেখিলে মনৰ তাৰ আদু বুজিনি পৰা কালিঠু কামৰে ব্যস্ত ৰহি ততে দেখা কৰি পাৰনি ভাবিলি যাই দেখা কৰি তোৰ ভাল মন্দ বুজি আছে আৰু যেতে হলে তোমাৰ বাল্য বন্ধু তোৰ খুচি যা মোৰ খুচি সেয়া কওঁ তু আসবা মাত্ৰে ততে মই দেঢ় কোটি টকাৰ বিজনেছ দি সাহায্য কৰিলি না
0: আৰে শুন ভাই কিয় মনা কৰিব আৰে কা জীৱৰে হাড় আছে এত বড় কথাটা কৈ দব আৰে তু তু তম হাত আরে তোরি সাস রে গাঁ ছাড়ি কলিকতা আসি গলি যে মানে সব মু করি পারলি না
1: হেলে ভাই মু এবে বড় গোটা অসুবিধার পড়ি যাইছি রে তু কিন্তু চাইলে সব সুধরি যাব
0: কৌনু কইলে সিনা হব
1: মানে কোন কি মোর বিজনেসটা এবে টিকে মান্দা ধরি আসছে তা ছাড়া মোর ইনকাম ট্যাক্স রেট হওয়া পরে মো আর্থিক দৃষ্টি ভারি দুর্বল হয়ে পড়ছে ভাই যদি তু কিছু সাহায্য করতু অবশ্য মু অল্প কিছু দিন পরে তোর পরিশোধ করে দেবি
2: মিস্টার চৌধুরী নিশ্চিত ভাবে তোমাকে সাহায্য করবে শুভেন্দু যেতবে তম পরিচয় বন্ধু পাইছন্তি তমর অসুবিধা বেড়ে কোন সে নীরব রহবে তমর কেতে দরকার খোলি গৌন
1: মানে এই ধর 2 লক্ষ হলে চলে যাবে আর কোন
0: হোয়াট ইভেন 2 লক্ষ এত টাকা
2: এইটা মিস্টার চৌধুরীর হাতের মলি শুভেন্দু তা ছড়া মু যেতবে মিস্টার চৌধুরীর পাখে পাখে আছি ସେତେବେଳେ ତାଙ୍କ ଟଙ୍କାର ଅଭାବ ଆଦୌ ରହିବନି ଆପଣ ଚିନ୍ତା କରନ୍ତୁନି ମିଷ୍ଟର ଚୌଧୁରୀ ଏଇନେ ଶୁଭେନ୍ଦୁର ଯାହା ଆବଶ୍ୟକ ପୂରଣ କରିଦିଅନ୍ତୁ ତାପରେ ମୋ କାମ ଆପଣ ଦେଖିବେ ଆପଣ ଶୀଘ୍ର ତାର 2 ଗୁଣ ଟଙ୍କା ପାଇଯିବେ
0: ଓକେ ତେବେ ଠିକ ଅଛି ଯେତେବେଳେ ଭାଗ୍ୟ ଦେବୀ ନିଜେ ମୋ ପାଖରେ ଅଛନ୍ତି ମୋର ଆଉ ଚିନ୍ତା କଣ
1: ତେବେ ଭାଇ ମୁଁ ତେବେ ସିଓର ହେଲି 2 ଦିନ ଭିତରେ ଟଙ୍କାଟା ପାଇଯିବି ଯେମିତି
0: ଓକେ
2: ହଁ ହଁ ମୁଁ ମିଷ୍ଟର ଚୌଧୁରୀଙ୍କ ପାଇଁ କହୁଛି ତମେ ଯାଅ କାଲି ଆସି ନେଇଯିବ
1: ତାହେଲେ ଅଭିନବ ମୁଁ ଆସୁଛି ଗୁଡ୍ ନାଇଟ୍
0: ଗୁଡ୍ ନାଇଟ୍
1: ଗୁଡ୍ ନାଇଟ୍ ମିସ୍ ସୁପାଲି
0: ଗୁଡ୍ ନାଇଟ୍
2: ଗୁଡ୍ ନାଇଟ୍
0: ଗୁଡ୍ ନାଇଟ୍ ମିସ୍ ସୁପାଲି
2: ୟେସ୍
0: ମାନେ କେମିତି ଟିକେ ଖଟକା ଲାଗୁଛି ତମ କଥା ମାନେ ତମର ଶୁଭେନ୍ଦୁ ପ୍ରତି କିଛି ଦୁର୍ବଳତା ନାହିଁ ତ ମାନେ ଆଇ ମିନ୍ ଦେଖ ମାନେ ତମର ରୂପ ଅଛି ଯୌବନ ଅଛି ଅନେକ ପୁରୁଷ ବନ୍ଧୁ ଆସିବେ ହେଲେ ମୋ ପରି ଜଣେ ସଚ୍ଚା ବନ୍ଧୁ ପାଇବନି ତମେ
2: ଆରେ ଆପଣ ସେମିତି ଭାବୁଛନ୍ତି କାହିଁକି ଆପଣଙ୍କ ଛଡ଼ା ମୁଁ ଅନ୍ୟ କାହା କଥା ଚିନ୍ତା କରିନି ଆପଣ ଯେମିତି ମୋ ପାଇଁ ପାଗଳ ମୁଁ ବି ଠିକ ସେମିତି ଆପଣଙ୍କୁ ସବୁ ସମୟରେ ପାଇବା ପାଇଁ ଚାହିଁ ବସିଛି ହେଲେ ଶୁଭେନ୍ଦୁ ସହ ମୋ ପୁରୁଣା ପରିଚୟ ହେତୁ ତା ଲାଗି ଟିକେ ସୁପାରିଶ କରିଦେଲି ଛାଡ଼ନ୍ତୁ ଆପଣ ଯଦି ଅନ୍ୟ କିଛି ଭାବୁଛନ୍ତି ତେବେ ତାକୁ ସାହାଯ୍ୟ ନ କରିପାରନ୍ତି ସେଇଟା ଆପଣଙ୍କର ବନ୍ଧୁ ମାମଲା ମୋର କିଛି କହିବାର
0: ନାହିଁ ଦେଖନ୍ତୁ ଆପଣ ରାଗିଗଲେ ମାନେ ଶୁଭେନ୍ଦୁକୁ ସାହାଯ୍ୟ କରିବା ମୋର ଦାୟିତ୍ୱ ସେ ମୋର ବାଲ୍ୟ ବନ୍ଧୁ ଆଉ କଲିକତାରେ ପାଦ ଦେଇ ଯଦି ମୁଁ ରୋରିଙ୍ଗ ବିଜନେସ ଟା କରିପାରୁଛି ତେବେ ଶୁଭେନ୍ଦୁ ହି ଦାୟୀ ଓନ୍ଲି ବିକଜ ଅଫ୍ ଶୁଭେନ୍ଦୁ ମାନେ ଏମିତି କହିଦେଲି କାଳେ ତମେ ଯେମିତି ମୋର ହାତ ଛଡ଼ା ନ ହେଇଯାଅ ୟୁ ଲିଭ୍ ଇଟ୍ ସେସବୁ ଛାଡ଼ ମୋ କଥା ତମେ ଜମା ଧରନି ମିସ୍ ଉପାଲି
2: ଉପାଲି କାହା କଥା ଧରେନି ମିଷ୍ଟର ଚୌଧୁରୀ ବରଂ ଅନ୍ୟର ରଙ୍ଗହୀନ ଜୀବନକୁ ରଙ୍ଗୀନ କରିବାରେ ସାହାଯ୍ୟ କରେ
0: ଥ୍ୟାଙ୍କ ୟୁ ଥ୍ୟାଙ୍କ ୟୁ ଥ୍ୟାଙ୍କ ୟୁ ଭେରି ମଚ୍ ମିସ୍ ଉପାଲି ତେବେ ଆଜିର ରାତିଟିକୁ ମୋ ଟିକେ ରଙ୍ଗୀନ କରିଦିଅ
2: ଓ ନିଶ୍ଚୟ ମୁଁ ତ ସେଇଥିଲାଗି ନିଜେ ଚାଲି ଆସିଛି
0: ଓ ୟୁ ଆର୍ ସୋ ନାଇସ୍ ସୋ ଲଭ୍ଲି ମିସ୍ ଉପାଲି

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট? হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট? হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: মিশ্র সত্যনারায়ণ অন্য রচনার শিল্পী কণ্ঠের পরবর্তী গীত

7800 ফোন করে সেমানকর মত রেকর্ড করে পারিবে। ঘোষণাটি এতিকরে শেষ হেলা। আপন মানে শুনুছন্তি অনুরোধরে কেতটি হিন্দি এবং ওড়িয়া কথাচিত্র গীত। পরবর্তী গীতটিকে শুনিবা পাই চাহিছন্তি বিজয় কুমার দাস, সস্মিতা দাস এবং এ সৌরী মানসিংপুর বহুগ্রাম কটকরু। আপন মানে শুনিবাকু চাহিছন্তি অভিমন্যু কথাচিত্রর এই গীতটিকে। আপন মানকর অনুরোধর গীতটি পরিবর্তে আমি এই সুন্দর গীতটিকে শুনিয়ে দেউছো। গীতটিকে গাইছন্তি কৃষ্ণা।

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখতু এসবিআই সচেতন রুহতু সুরক্ষিত রুহতু
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি রাইট তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
4: প্রচার করুছ তেলেঙ্গি বাদ্য পরিবেশন করিছন্তি সুভাষ চন্দ্র মল্লিক এবং সাথী।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: আরম্ভ করুছো নারী মহল।

1988, 1997, 1998, 2002 ও 2008 অলিভ রিডলে কইঞ্চ অণ্ডাদান ন করি ফেরি যাইথিলে। গতবর্ষ গহিরমথারে 6 লক্ষ অধিক অলিভ রিডলে কইঞ্চ সমূহ অণ্ডাদান করে। বিশ্বপ্রসিদ্ধ পুরী রথযাত্রা পাই তিন রথর 21টি অখ নির্মাণ কার্য শেষ হয়েছে। পূর্ব তিন রথর 42টি চক নির্মাণ কার্য শেষ হয়েছে। সূচনা অনুযায়ী তিন রথর 20 ফুট লম্ব বিশিষ্ট 14টি লেখায় 14 নাহাকা খম্ব নির্মাণ কার্য জারি রয়েছে। বর্তমান সুদ্ধা তাড়ধ্বজ রথর 8টি, দর্পদলন রথর 9টি এবং নন্দীঘোষ রথর 11টি 14 নাহাকা চৌপট পরে অষ্টকোণীয়াংশ মরামতি কার্য শেষ হয়েছে। রূপকার সেবকমানে তিন রথর 8টি লেখায় তীখ গুজরে সিংহ বিড়াল রূপ খোদেই করছন্তি। ওঝা সেবকমানে তিন রথর অখকণ্টা, দণ্ডাকণ্টা ও বেদী সিংহাসনর প্রস্তুতি পাই কণ্টা প্রস্তুতি জারি রাখিছন্তি। ওড়িশার পূর্বতন মুখ্যমন্ত্রী নীলমণি রাউতরায়ঙ্কর আজ জন্মবার্ষিকী পালন করা যাচ্ছে। 1920 মই 24 তারিখের গ্রহণ করেছিবা নীলমণি রাউতরায় জনতা পার্টির প্রার্থী ভাবে 1977 ওড়িশার প্রথম মুখ্যমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেছিলেন। 1998 লোকসভাকে নির্বাচিত হওয়ার পরে সে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং পরে জঙ্গল ও পরিবেশ মন্ত্রী দায়িত্ব সম্ভালিলে। এই অবসরে রাজ্যপাল ডক্টর হরিবাবু কম্বম পাটি, মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, উপমুখ্যমন্ত্রী কনকবর্ধন সিংদেও এবং স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মুকেশ মহালিং পূর্বতন মুখ্যমন্ত্রী নীলমণি রাউতরায়ঙ্কু শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছন্তি। মানসিক রোগীঙ্ক নিমন্তে সামাজিক স্নেহ করুণা জাগ্রত করিবা সহিত জনসাধারণক মধ্যে সচেতনতা সৃষ্টি করিবা উদ্দেশ্যে আজ বিশ্ব স্কিজোফ্রেনিয়া সচেতনতা দিবস পালন করা যাচ্ছে। প্রতিবর্ষ মই 24 তারিখক এই দিবস ভাবে পালন করা যাইথায়। চলিত বর্ষ স্কিজোফ্রেনিয়া দিবসর বার্তা হেউছি আখ্যাকু পুনর্বিচার করন্তু, নিজ কাহিনীকু ফেরি যাআন্তু। স্কিজোফ্রেনিয়া হেউছি এক মানসিক সমস্যা। এহা মানুষের ভাবনা, আবেগ, ব্যবহার এবং কার্যদক্ষতাকু বিশেষভাবে প্রভাবিত করিথায় বলি বিশেষজ্ঞমানে মত দেইছন্তি। গঞ্জাম জেলায় গৃহপালিত পশুপক্ষীঙ্ক চিকিৎসা ব্যবস্থার উন্নতি আনিবা লাগি পদক্ষেপ গ্রহণ করা যাইছি। মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ বিভাগ পক্ষরু জেলার 11টি প্রাণী চিকিৎসালয়কু প্রথম পর্যায়ে অত্যাধুনিক হেমাটোলজি আনালাইজর যন্ত্র প্রদান করা যাইছি। মুখ্য সংবাদ পুনি থরে। রাজ্যের খরা এবং গুড়গুড়ি নিয়ে জনসাধারণ সতর্ক রহিবাকু পরামর্শ দেলে রাজস্ব ও বিপর্যয় পরিচালনা মন্ত্রী। আসন্তা 5 দিন পর্যন্ত জারি রহিব গ্রীষ্ম প্রবাহ। শ্রীমন্দির রত্নভণ্ডার গণতি মণতি কার্য আজিঠারু স্থগিত। ভিতরকাঠ নিকটরু শ্রীজীউঙ্কু স্বাভাবিক ভাবে দর্শন করুছন্তি শ্রদ্ধাড়ু। খাদ্যরে বিষক্রিয়া যোগু সুন্দরগড় জেলা নুয়াডিহি গাঁর 4 জনক মৃত্যু এবং জলবায়ু পরিবর্তন প্রভাব যোগু কেন্দ্রাপড়া জেলা গহিরমথা অঞ্চলের চলিত বর্ষ অণ্ডাদান ন করে সমুদ্রক ফেরিলে অলিভ রিডলে। আঞ্চলিক সংবাদ বর্তমান পাই এতিকি। পরবর্তী আঞ্চলিক সংবাদ শুনিপারিবে সন্ধ্যা 6টা 45 মিনিটে।

কথা চিত্র কভি খুশি কভি গম। এই গীতটিকে গাইছেন কবিতা কৃষ্ণমূর্তি, অলকা ইয়াগ্নিক এবং অমিত মিশ্রা।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ପରବର୍ତ୍ତୀ ଗୀତଟିକୁ ଶୁଣିବା ପାଇଁ ଲେଖିଛନ୍ତି ଚନ୍ଦ୍ରକାନ୍ତ ପୃଷ୍ଟି, ଗୋପପୁର, ନିଶ୍ଚିନ୍ତ କୋଇଲି, କଟକରୁ। ଆପଣଙ୍କ ଅନୁରୋଧର ଗୀତଟିକୁ ଗାଇଛନ୍ତି ବାବୁଲ ସୁପ୍ରିୟୋ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ପରବର୍ତ୍ତୀ ଗୀତଟିକୁ ଶୁଣିବା ପାଇଁ ଲେଖିଛନ୍ତି ସନ୍ତୋଷ ବରାଳ ଭୁବନେଶ୍ୱରରୁ। ଗୀତଟିକୁ ଗାଇଛନ୍ତି ବାଳକୃଷ୍ଣ ଦାସ ଏବଂ ଶ୍ୟାମାମଣି ପଟ୍ଟନାୟକ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তিয়ারি হইলা, রাইট? তাহলে এ পর্যন্ত এতে স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ପରବର୍ତ୍ତୀ ଗୀତଟିକୁ ଗାଇଛନ୍ତି ଶକ୍ତି ମିଶ୍ର ଏବଂ ଶୈଳ ଭାମା। ଶୁଣିବା ପାଇଁ ଅନୁରୋଧ କରି ଲେଖିଛନ୍ତି ମଞ୍ଜୁ ନାନୀ, ତାଙ୍କ ପୁଅ ମୃତ୍ୟୁଞ୍ଜୟ ଓ ଝିଅ ଯାଜ୍ଞସେନୀ, କେନ୍ଦ୍ରାପଡ଼ା କୋରୁଅ ଟିକନପୁରରୁ।

মৃত্যু পাত্র, দুর্যোধন পাত্র, বাউরী বন্ধু পাত্র এবং সুবান সুদাম দেবতা মহম্মদপুর বিলহাট কটক শুণবাই চাহিছেন ভুবনেশ্বরী মিশ্র কণ্ঠর এই গীতটি।

শ্রোতা বন্ধু নমস্কার, স্মৃতির পাহাচর আজ কার্যক্রমক আপনার স্বাগত। শ্রোতা বন্ধু, আকাশবাণী আমার পদার্পণ করেছি এবে 90 বর্ষে।

প্রিয় সখা কৃষ্ণ বাসুদেব, আউ কোন তুম সহ দেখা হব না প্রভু, জীবনর শেষ কথা কোন তুমি কহিপারিবিনি।

শ্রোতা বন্ধু, বর্তমানে অত্যধিক টানা খরা, গরম, গুলুগুলি যোগু আমি ব্যতীব্যস্ত হয়ে রয়েছে। অংশুঘাতর ভয় যেকোন সময় বিপদ আনিপারে। মানুষ, জীবজন্তু, বৃক্ষলতা মানে মধ্যে সূর্যঙ্ক তাপরু রক্ষা পাইপারু নাহান্তি। ঋতু পরিবর্তনরে খরা, বর্ষা, শীত আসে। পূর্বরু খরারু রক্ষা পাইবা পাইঁ খরাবেলে টিকে ছাই স্থান যথেষ্ট মনে হেউথিলা। খরা আসিবা পূর্বরু এবং খরা গড়িবা পরে কামধন্দা করিবারে বিপদ নথিলা। বর্তমান কিন্তু তাহা নাহিঁ। রাতিরে বি গরমর মাত্রা বড়ি চালিছি। প্রকৃতি মধ্যে ব্যতীব্যস্ত, অনিয়ন্ত্রিত। এসবুর কারণ আমাকে জনা, প্রতিষেধর উপায় মধ্যে জনা, কিন্তু খালি আকাশকু চাহিঁ, ক্যালেন্ডরকু চাহিঁ আমি দিন গণুছু কেবে বর্ষা আসিব। বর্ষা যদি ডেরি হেলা, প্রকৃতি ও আম পৃথিবী মা সে মধ্যে অনুভব করুছি এই দুঃসময়ের পরিবর্তনকু। সংঘর্ষ করুছি সৃষ্টির ভারসাম্য, প্রাকৃতিক ঋতুচক্রর সুনিয়ন্ত্রণ বজায় রাখিবাকু, খরাপরে বর্ষা আনিবাকু, সৃষ্টির নিয়মরে চালিবাকু, জীবজগতকু বঞ্চাই রাখিবাকু। শ্রোতাবন্ধু, যেউটি জীবন ধারণর কথা পড়ুছি সেটি জীবিকা পছে যা স্বাভাবিক। বর্তমানের স্থিতি এবং ভবিষ্যতর আশঙ্কাকু আখিরে রাখি আমাকে কাম করিবাকু পড়িব। নিজের যত্ন নেবা সহ গৃহপালিত পশুপক্ষীঙ্ক যত্ন মধ্যে নেবাকু হেব। নিহাতি দরকার কাম নথিলে বাহারকু যাহন্তু নাহি, খরারে কঠিন পরিশ্রম করন্তু নাহি, খালি পেটরে রুহন্তু নাহি, অত্যধিক তেল মশলা খাদ্য কিংবা মাদক দ্রব্য নিয়ন্তু নাহি, নিত্যদিনিয়া ঔষধ ঠিক সময়রে খাঁন্তু, বাহারকু গলে পিইবা পানি সাঙ্গরে নিয়ন্তু, অসুস্থ মন কলে বিশ্রাম নিয়ন্তু এবং চিকিৎসালয়কু যাঁন্তু। শ্রোতাবন্ধু, আজির আলোচনাকু যিবা আগরু আসন্তু গোটিয়ে ভক্তিগীত শুনিবা। রঘুনাথ রাউতঙ্ক রচনারু গাউছন্তি ভিখারী চরণ বল।

0: শ্রোতা বন্ধু, এবে আজির পেট পাটনা কথা। আজির আলোচনা আছে হরড় চাষ, গোটি উপাদেয় বিষয়বস্তু। ডালি জাতীয় ফসল চাষ মধ্যে হরড় গোটি আগধাড়ির ফসল। এ আম স্বাস্থ্য পাই যেতিকি উপকারী, আর্থিক দৃষ্টির মধ্যে সেতিকি লাভজনক। তেমন আজির আকাশবাণীর কৃষি শিক্ষার বিষয় অছি হরড় চাষ। বিশেষজ্ঞ অছন্তি ডক্টর মানস রঞ্জন পটনায়ক। আসন্তু এবে বিশেষজ্ঞ আলোচনা শুনিবা।
1: আম ওড়িশা এক কৃষি প্রধান রাজ্য, যাহার কি শতকড়া 60-71 লোক কৃষি উপরে নির্ভর করে। মাত্র ওড়িশার মুখ্য চাষ ধান চাষ হইতিলে বি পনিপরিবা, মশলা জাতীয়, ফল জাতীয়, তৈল জাতীয় ফসল করিছলে মধ্যে সেতিমধ্যে ডালি জাতীয় ফসল মধ্যে করিথান্তি। ডালি জাতীয় ফসলরে আমার হরড় এক নীতিদিনিয়া ব্যবহার্য শস্য রূপে চাষ করা যাই থাকে। আম দেশে বহু পূর্বকাল হরড় চাষ করা যাইছি। এপরিকি ডালি জাতীয় ফসল উৎপাদনের ভারত পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে। আবশ্যকীয় পুষ্টিসার যোগাউথিবার এহাকু গরিব লোকঙ্কর খাদ্য মাংস সহ তুলনা করা যাই থাকে। ডালি জাতীয় ফসল উৎপাদনের আম দেশে বুট তলকু হরড় দ্বিতীয়।

0: योजना के रूप में मिशन फॉर आत्मनिर्भरता ऑन पल्सेस की शुरुआत की है। अरहर, उड़द और मसूर दाल का उत्पादन बढ़ाना, खेती का विस्तार करना, कटाई के बाद के स्टोरेज और मार्केटिंग लिंकेज को मजबूत करना इसका पूरा लक्ष्य है। ओडिशा में वर्तमान 21 लाख हेक्टेयर से अधिक जमीन पर दाल की खेती की जा रही है और इस प्रकार भारत सरकार ने खाने के तेल के उत्पादन बढ़ाने के लिए साल 2024-25 से 2030-31 की अवधि के लिए राष्ट्रीय खाद्य तेल मिशन तिलहन की शुरुआत की है। खाने के तेल में आत्मनिर्भर होने के लिए ये बहुत हमारे लिए और आज का दिन में जरूरी है।
1: अशह तातीय गुड़गुड़ी नहीं जनसाधारण को सतर्क रहा लगे राजस्व और विपर्य परिचालना मंत्री सुरेश पुजारी कहते विशेष भाव पूर्वाह्न 11:00 अपराह्न 3:00 मध्य घर रहा लगे श्री पुजारी परामर्श देते
2: অতি জরুরি কাম ন পড়লে ঘর বাহার নাই যে মানে শ্রমিক মানে সে পরামর্শ দিয়েছে মালিক মানুষ নির্দেশ দিয়েছে 11:00-3:00 পর্যন্ত কর্মক্ষেত্র শ্রমিক মানুষ কর্ম বন্ধ রহব পুঁ 3:00 পরে আরম্ভ হয়ে পড়ে অতি আবশ্যক পড়লে ঘর বাহারে স্বচ্ছ পিবা পানি নেই বাহারতু ও মুন্ডরে উদা গামুছা নেই বাহারতু কলা চশমা ব্যবহার করা চেষ্টা করতু পাটা যাকর পিবা পানি ব্যবস্থা পিআর ডিপার্টমেন্ট মুনিসিপালিটি সেমানে অরবান ডিপার্টমেন্ট সেমানে মধ্যে করুছন্তি যে মাল পরিবহন গাড়ি মানুষ মধ্যে নির্দেশ দিয়েছে 11:00-3:00 ভিতরে রাস্তারে মাল পরিবহন গাড়ি রহিব নাই যে বস যাত্রী পরিবহন করুছি তাকে মধ্যে সমস্ত সুবিধা সহিত প্যাসেঞ্জর মানুষ পানি পিইবা ওয়ারেস প্যাকেট দেওয়া ঠারু আরম্ভ করে আনুষাঙ্গিক পদক্ষেপ নেই সেমানে গাড়ি চলাই পারিবে তেণু মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণাধীন অছি 2 তারিখ পর্যন্ত এভাবে অবস্থা ওড়িশার বিভিন্ন জায়গায় হব তেণু 2 তারিখ পর্যন্ত সতর্ক সূচনা সারা রাজ্যবাসী দিয়া হব।
1: উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ পরিচালিত যুক্ত 2 বিজ্ঞান কলা বাণিজ্য ও ধন্দামূলক শিক্ষার পরীক্ষা ফল প্রকাশ পাইছে। বিজ্ঞানরে পাস হার 88.82% হয়েছে, কলার 84.50%, বাণিজ্যের 88.7% ও ধন্দামূলক শিক্ষার পরীক্ষা ফল 77.62% হয়েছে। মোট 3,98,090 জন ছাত্রছাত্রী মধ্যে 3,41,781 জন উত্তীর্ণ হয়েছেন। কলার সম্বলপুর, বিজ্ঞানের বালেশ্বর, বাণিজ্যের বৌদ্ধ ও ধন্দামূলক শিক্ষার নবরঙ্গপুর সর্বাধিক পাস হার হাসল করেছেন। পুরী শ্রীবিহার স্থিত শ্রীজগন্নাথ সংস্কৃত বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত 2026 যুক্ত 2 উপশাস্ত্রী নিয়মিত ও পূর্ব নিয়মিত পরীক্ষা ফল প্রকাশিত হয়েছে। মোট 8,442 জন পরীক্ষার্থী মধ্যে 7,526 জন কৃতকার্য হয়েছেন। মোট উত্তীর্ণ হার 99.16% রয়েছে। আসন্তা মে 31 তারিখে 2 বর্ষীয় বিএড পাঠ্যক্রম ও জুন 3 তারিখে বিএচএড হিন্দি ও এমএড পাঠ্যক্রম পাই প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হব। মে 31 তারিখে সকাল 10:00-12:00 পর্যন্ত বিএড প্রবেশিকা পরীক্ষা ও জুন 3 তারিখে সকাল 10:00-12:00 পর্যন্ত বিএচএড হিন্দি এবং অপরাহ্ন 3:00-5:00 পর্যন্ত এমএড পাঠ্যক্রম পাই প্রবেশিকা পরীক্ষা হব। মে 27 তারিখ দিন 11:00 বিএড, বিএচএড ও এমএড প্রবেশিকা পরীক্ষা পাই আডমিট কার্ড উপলব্ধ হব। ছাত্রছাত্রীমানে স্টেট সিলেকশন বোর্ডর ওয়েবসাইটকু যাই আডমিট কার্ড ডাউনলোড করে জুন 4 তারিখে এসএসবি ওয়েবসাইটে প্রবেশিকা পরীক্ষার উত্তর প্রকাশিত হব। সম্প্রতি পশ্চিম এশিয়া পরিস্থিতি যোগ দেশের পেট্রোল ডিজেল খরচ কাট পরিপ্রেক্ষী মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি 8 সূত্রী নির্দেশাবলী কার্যকরী করা নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ অনুযায়ী সরকারী স্তরের বিভিন্ন বৈঠক, সমীক্ষা, প্রশিক্ষণ, কর্মশালা আদি অতি আবশ্যক নহলে আভাসী মাধ্যমে করা জুন মাস 1 তারিখে সরকারী কার্যালয়গুড়িকে যেতে নূয় 2-চকিয়া ও 4-চকিয়া যান কিণাযিব সেগুড়িক বৈদ্যুতিক যান হয়েছে বাধ্যতামূলক করা বিশেষ আবশ্যকতা ভিত্তিতে পেট্রোল কিংবা ডিজেল যান কিণবক অনুমতি দিয়া সেইভাবে জুন 1 সরকারী কার্যালয়ের ভড়াসূত্রে নিয়া সরকারী 4-চকিয়া যান ইভি হওয়া বাধ্যতামূলক করা সরকারী যান পাই বরিষ্ঠ অধিকারী যা আসা কেবল গোটিয়ে গাড়ি ব্যবহার করবে। সরকারী যান ব্যবহার পাই খরচ হেউথিবা অর্থর পরিমাণ মধ্য 50% হ্রাস করা যিব। কেউ পাহার বরিষ্ঠ অধিকারী ব্যক্তিগত ভাবে সরকারী গাড়ি ব্যবহার করে পারিবে সেথিনেই অর্থ বিভাগ 15 দিন মধ্যে এক মার্গদর্শিকা জারি করবে। দূরস্থানক পরিদর্শনরে গলাবেলে অধিকারী ও কর্মচারী বস কিংবা রেলযাত্রা করবে। যে অধিকারী নিজস্ব বৈদ্যুতিক গাড়ি রয়েছে সে সরকারী কার্যের কিভাবে ইয়াকে ব্যবহার করে পারে সে সম্পর্কে অর্থ বিভাগ পক্ষ মার্গদর্শিকা প্রস্তুত করা কুহযাই। বহুল মাত্রায় সরকারী কর্মচারী রুথিবা স্থানর কর্মচারী যা আসা বৈদ্যুতিক বস কিংবা মিনিবস সেবা যোগাই দিয়া যাব। ସରକାରୀ ଯାନର ଚଳପ୍ରଚଳ ବାବଦକୁ ମାସିକ ପେଟ୍ରୋଲ୍ ଓ ଡିଜେଲ୍ ବ୍ୟବହାର ପରିମାଣ ଯେପରି ଅତିକମ୍ରେ 10% କମିବ ସେ ଦିଗରେ ସମସ୍ତ କାର୍ଯ୍ୟାଳୟ ସୁଚିନ୍ତିତ ପଦକ୍ଷେପ

এই মুহূর্তে বৈকুণ্ঠে বিজে প্রভু কলামুখ কহরে বন্ধুয়ে ধামে নাহি অবা কেউ সুখ মিশ্র সত্যনারায়ণ রচনায় কণ্ঠদান করেছেন আলোক কুমার কুণ্ডু।

0: শেষ হইলা ভক্তিগীতের কার্যক্রম বন্দনা।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আকাশবাণী কটক অনুচিন্তা নিবেদন করেছেন নৃসিংহ চরণ মল্লিক।
4: এই সংসারে মানব জন্ম অতি দুর্লভ, এহা বহু প্রাচীন মুনি ঋষি মানে কই আসিছন্তি। কলিযুগর 1500-1600 শতাব্দীর সন্ত মহাত্মা তুলসীদাস বি কইছন্তি, যেউ জীব মনুষ্য জন্ম পাইছি সে বড় ভাগ্যবান। বড়ে ভাগ মানুষতন পাওয়া, মনুষ্য জন্মরে পরমাত্মা প্রাপ্তি সম্ভব, কিন্তু এই জন্মর অন্ত কেবে হব, মৃত্যু কেবে আসিব, একথা কেই জানন্তি নাহিঁ। বুদ্ধিমান পুরুষ যৌবন ও বৃদ্ধাবস্থাকু বিশ্বাস করুথবা অনুচিত, বাল্যাবস্থারু হিঁ প্রভু প্রাপ্তি নিমন্তে সাধনা করিবা উচিত। পিতামাতা মানে যদি সন্তান সন্ততিঙ্কর মঙ্গল কামনা করুথান্তি, তেবে বাল্যাবস্থারু হিঁ প্রভু ভজনরে লীন হেবা পাইঁ শিখাইবা উচিত। আজিকালির পিতামাতা এহা জানিথিলে ত? মাতা পিতা নিজ সন্তান মানক মনরে ধার্মিক সংস্কার অতি ছোট বেলু আনিবা আবশ্যক। সাধারণ কথারে বি কোহা যায়, যাহা ন হইছি বালুত কালে তাহা কি হইব পাচিলা বেলে। বৃদ্ধাবস্থায় নিজ শরীর সেবা যত্ন করা যাই পারে, হেলে দেব আরাধনা পাই শক্তি ন থাকে। মানব শরীর ভোগ উপভোগ করিবাকু মিলে নাহি, মানব শরীর ভগবত ভজন দ্বারা প্রভু প্রাপ্তি নিমন্তে মিলিছি বলে জানিবাকু হেব। মনুষ্য শরীর নাশবান, প্রতিটি মুহূর্তরে এহা ক্ষয় অভিমুখে চালি থাকে, এণু মনুষ্য জন্ম দুর্লভ বলে কোহা যায়। পুনি মনুষ্য জন্ম দুর্লভ কারণ এই জন্মরে হি মনুষ্য সমস্ত প্রকার ইচ্ছিত বস্তু পাইপারে। শরীর অনিত্য হলে ভগবান নিত্য, এই অনিত্য মনুষ্য শরীরে যাহা নাশবান তাহারি মাধ্যমে নিত্য বস্তু ভগবানকু মধ্য পাই হুয়ে। মনুষ্য জন্ম দুর্লভ সহ অতি মূল্যবান মধ্য, কেতবার জন্ম মৃত্যু হওয়া পরে মনুষ্য জন্ম মিলিথায়। মনুষ্য জন্মর মহিমা অকলনীয়, মনুষ্যর আয়ু 100 বলে কেতক কৌথবা বেড়ে এহার আয়ু 120 বলে আউ কেতক কুহতি। আজিকালি আয়ু কিন্তু সেইপরি আউ না, আজিকালি তো আয়ুর অর্ধাংশ নিদ্রাবস্থায়, চতুর্থাংশ বাল্যাবস্থায় ও কুমারাবস্থায় অতিবাহিত হয়ে যাচ্ছি। বাল্যাবস্থা অজ্ঞানরে ও কুমারাবস্থা খেলকুদরে কটি যাচ্ছি। বৃদ্ধাবস্থা সময় কহবাকু গেলে নিরর্থক, কারণ শারীরিক ক্ষীণতা কৌশি কাম করা প্রবৃতি দিয়ে না। বাকি রহিলা যৌবনাবস্থা, সেতবে তাহা কামভোগরে কটি যাচ্ছি।

0: ব্রহ্মা মোর লঙ্কাগড় দ্বারে প্রাতঃ গীতি স্মরি বেদ অধ্যয়ন করে নারদ তুম্বুরা বীণা যন্ত্র বজায়ন্তে নিদ্রাতে জীবিংশ বাহু উঠই তুরিতে ছত্রধারী চন্দ্র দ্বারি সহস্র কিরণ নগ্র কটুয়াল যম ভ্রমে রাত্র দিন বৃহস্পতি কহে ভূত ভবিষ্য বিধান অশ্বিনী কুমার বৈদ্য দেখই নিদান পবন দেবতা গৃহ করে সমার্জন পাক সিদ্ধ করে বিশ্বগ্রাসী হুতাসন ঈশ্বর করন্তি নৃত্য ডম্বরু বজাই দশ দিগ পাল থান্তি আজ্ঞাকারী হই।
1: মু জানে স্বামী স্বর্গ মর্ত পাতাল তুমি জয় করিছ, স্বর্গর দেবদেবী গণ তোমার অনুচর সেবক।
0: তথাপি ছাড় মানব রামচন্দ্র মোর বংশনাশ করেছি, মু তাকে উপযুক্ত শাস্তি ন দেবা পর্যন্ত প্রাণের শান্তি নাহি রাণী।
1: না স্বামী না, তথাপি তুম মনরু ভ্রম যাই নাহি, এ বংশ নাশর কারণ রাজীব লোচন রামচন্দ্র নুহন্তি সতী সীতা।
0: মন্দোদরী

ও বার বার সেই বাক্য কর উচ্চারণ, জগৎজয়ী বলি মতে কে ন জাণে ত্রিভুবনে, শত্রুর শরণ পুণি পশিবি কেশনে।

0: তোমার পদ তলে পড়ে মিনতি করছি স্বামী, তুমি এই অন্যায় যুদ্ধ ক্ষান্ত হো।
1: বাচাড়তা বন্ধ কর মন্দোদরী, তুমি রাণী হংসপুরকু গমন কর, মাতা নিকষায়ণে আগমন করছন্তি, তাঙ্কঠারু মু এ বিপদ কালরে পরামর্শ গ্রহণ করিবি।
0: আসুছি স্বামী।

0: এই দুঃস্বপ্ন, হৃদয়ের অসহ্য যন্ত্রণা, আপে আপে নয়নরু বিগলিত হেউছি লোতক। কি দুর্যোগ, কি দুর্যোগ ঘটিলা স্বর্ণপুরী লঙ্কা আগড়ে!
1: এ কণ হল স্বামী, অর্ধরাত্রিরে এপরি বিলাপ করছ কাহিঁকি? প্রদীপ আলোকরে দিশুছি নয়নর লোতক।
0: এক দুঃস্বপ্ন দেখি মোর শরীর কম্পিত হেউছি, প্রিয় লবণ নন্দিনী।
1: দুঃস্বপ্ন? কি দুঃস্বপ্ন? এ মহিতল রাজ্যে কন কিছু দুর্যোগ ঘটিবার স্বপ্ন দেখিল
0: না প্রিয়ে? মু স্বপ্ন দেখিলি ব্রহ্মাগ্নিরে জলি পড়ি ছারখার হয়ে যাচ্ছে সমগ্র লঙ্কা কটক।
1: লঙ্কা কটক?
0: হ প্রিয়ে, নরবানর মানঙ্ক আক্রমণে ছারখার হয়েছে লঙ্কা নগ্র। বীর কুম্ভকর্ণ, ভ্রাতা ইন্দ্রজিৎ ইত্যাদি বীর মানে মৃত, তাঙ্ক শবগুড়ি শ্মশানরে ঘেরি কন্দ নরত নারী মানে, যমদূত মানে চর্ম ফাঁসরে বান্ধি টাড়ি নেউছন্তি সমস্তঙ্কু। এপরি বিপদ কালরে পিতা লঙ্কপতি রাবণ চিৎকার করুছন্তি বিকলরে, মহি রক্ষা কর, মহি রক্ষা কর।
1: এ কেবল দুঃস্বপ্নপতি, ত্রিপুর বিজয়ী লঙ্কপতিঙ্কু পরাভূত করিবার শক্তি কাহার অছি এ শশাগরা ধরারে?
0: না, তথাপি হৃদয় অস্থির হেউছি। সে স্বপ্নর করুণ দুঃশ্য মনে পড়িগলে প্রাণ বিকল হয়ে উঠুছি।
1: তুমি বীর, সামান্য দুঃস্বপ্ন দেখি এপরি অস্থির হেউছ কাহিঁকি?
0: সে দুঃশ্য কথা বর্ণনা কলে তুমি মধ্য সহ্য করে পারিবনি লবণ নন্দিনী।
1: স্বামী,
0: হ প্রিয়ে, মু দেখ।

0: উপবেশন করিবে, চতুর্দিকে ঘেরি রহিবে বানর সেনাদল, মু নিজে প্রহরী পরি জগি রহিবি দুর্গর দ্বারে।
1: উপযুক্ত প্রস্তাব বীর হনুমান।

0: নরাধম রাম লক্ষ্মণ তুমি ছারখার করিছ মোর পিতৃ রাজ্য স্বর্ণ লঙ্কা পাষাণ্ড জানি না লঙ্কপতি রাবণর বীর পুত্র মহি রাবণ ধ্বংস করি পারে স্বর্গ মর্ত পাতাল ত্রিপুর গোটিয়ে বাণরে ছেদন করি পারে গোটিয়ে রামর মস্তক এবে কৃতকর্মর ফল ভোগ কর পাপিষ্ঠ তুম্ভঙ্কু এপরি বন্দী অবস্থায় দেবীঙ্ক নিকটরে বলি দেলে আশ্বস্ত হব মোর প্রাণ।
1: গজা টোকা দিটা কি দোষ কলে মহারাজ, তাঙ্ক বদলরে ছেড়ি কি কুকুড়া কিছি মিলি নাই।
0: পুরঞ্জন পণ্ডা
1: মণিমা,
0: তুমি দেবী মন্দিরর পূজক।
1: কেবল মু নুয়ে মণিমা, মো বাপা গন্ধিয়া পণ্ডা, তাঙ্ক বাপা খেসালি পণ্ডা, তাঙ্ক বাপা পেঠা পণ্ডা, তাঙ্ক বাপা খুঁটা পণ্ডা, সমস্ত থিলে এই মা ভগবতীঙ্কর পূজক।
0: কালি তম মন্দিরে ছাগল বা মহিষ নুহে, দিয়া যাব নরবলি।
1: মণিমা, ছেলি কুকুড়া বলি পড়লা ভোগ কই ঘরকু নৌথিলি, ঘরণী উন্মাদিনী জিরা অদা রসুণ পিঁয়াজ লঙ্কা পকাই সযত্নের রন্ধন করিয়া পরে হেউছিলা প্রসাদ সেবন, কিন্তু নরবলি পড়িলে
0: তাকু মধ্যে ভোগ বলি রন্ধন করি ভোজন করিবে সমস্তে।
1: মণিমা,
0: নচে তোমার মধ্যে মুন্ড কাট হব সেই দেবী মন্দিরে।
1: পক মাছি পরি সালুর বালুর ওজা চুয়া গুড়া মরিযিব মণিমা।
0: নরবলির সমস্ত আয়োজন কর।
1: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা, বোঝে আরিসা দিবজ কাকরা, তিনি ঢেকি সার পুড়ি, চারি ঢেকি দহি, পাঁচ ঢেকি ঘিও, অধ ঢেকি মহু, পাঁচ ভার ক্ষীর, মহানে গুড়া, দুই ভার নড়িয়া, খন্ডে সিন্দুর, আউ অধ অবস্থে ঝুণা।
0: কোন কহিল অধ অবস্থে ঝুণা?
1: হ্যাঁ আজ্ঞা, এ টোকা দিটাঙ্কর মুন্ড কাটি দেওয়া পরে যজ্ঞ কুণ্ডরে পকাইলে ভারি পুরকুটিয়া গন্ধেইব।
0: পুরঞ্জন
1: মণিমা,
0: এসব পদার্থ বরাদ করিবা অপেক্ষা নিজে যোগাড় কর।
1: আজ্ঞা, ঘটা ঘর চাবিটা মতো দেই দিও। আজ্ঞা
0: না, মোর আদেশ মন্ত্রী জনাই দিও, সে আবশ্যক অর্থ যোগাই দেবে।
1: মোটা ভাগ তো মন্ত্রী নেবে আজ্ঞা, এ গরিব ব্রাহ্মণটা।
0: পুরঞ্জন
1: আজ্ঞা, যাচ্ছি যাচ্ছি মণিমা।
0: কিন্তু মনে রখ, গোপন রখিব এ সমস্ত বিষয়।
1: কো বিষয় মণিমা?
0: নরবলি বিষয়।
1: আজ্ঞা, ইয়ে টোকা দিটা তো কি মু জানিনি, আউ কইবি কো
0: জানি না।
1: আখি ছুঁচি।

0: আরে আরে মূর্খ মাঙ্কড়, আজি এক কলু তুই ত্রিপুর বিজয় মোর পতি দেবতা মরি দেলু, দেবী মন্দিরের কপট বেশরে মিছ পরামর্শ দিই ভাবিছু কি অবলা মূল বড় নন্দিনী, পতি হত্যা পতি হত্যা প্রতিশোধ নেবি মুই হত্যা করি তোতে আউ তোর প্রভু রাম লক্ষ্মণঙ্কু।
1: মেছে কেম্পা গরদু রাক্ষসী, পতিসহ তোতে মধ্য দেবী বলি আজ এই দেবী মন্দিরে।

0: অজানা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখুন এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: প্রচার করুছু কেতুটি আধুনিক গীত প্রথমে শিল্পী তৃপ্তি দাস শিল্পীঙ্ক কণ্ঠরে সুদর্শন সাহুঙ্କ ରଚନା।

তেমি শ্রোতা বন্ধু কিছু এসএমএস আসি সারিছি, চলন্ত দেখিবা প্রথম এসএমএস টি কে পঠাইছেন্তি। প্রথম এসএমএস টি পঠাইছেন্তি নারায়ণ প্রধান বি ব্রহ্মপুর বগুড়া গঞ্জাম রু। আপন শুনিবাকু ইচ্ছা প্রকাশ করিছেন্তি কামচুর কথা চিত্রর গীত তুঝে সঙ্গে প্রীতল গায়ে সজনা গীতটি, যে গীতটি গাইছেন্তি কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর। তেবে নারায়ণ বাবু, আপনকর অনুরোধর গীতটি আপনক পাখরি পৌঁছাই দউছু।

শ্রোতা বন্ধু, কিছু অনির্দিষ্ট কারণবশত আমি আপনার অনুরোধ গীতটি বর্তমান প্রচার করিপারুনু। তেবে পরবর্তী গীত গাইছন্তি অনুরাধা পড়ুয়াল, কথা চিত্র পূজা ফুল। অনুরোধকারী শ্রোতা হেলে উর্মিলা নির্মলা প্রত্যুষ প্রভাকর, সেক্টর 11, সিডিএ, কটক।

কথাচিত্র দিল হে তুমারা, কণ্ঠশিল্পী অলকা ইয়াগ্নিক এবং কুমার সানু, অনুরোধকারী শ্রোতা হলে ডিহসাই কাদুয়পড়া জগৎসিংহপুর প্রমোদ কুমার সাহু।

কথাচিত্র অর্পণ, কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর। অনুরোধকারী শ্রোতা হলে ভবানী দেবী, বাণীপ্রসাদ, ঝিও সৃষ্টি এবং পুয় আর্যন, ব্লক ছক, নিশ্চিন্ত কইলি, কটকরু।

সুন্দর গীতটি অনুরোধে আসিছি কথাচিত্র ডিডিএলজে বা দিলওয়ালি দুলহনিয়া লিয়ে যায়েঙ্গে কথাচিত্রর সঙ্গীত নির্দেশক যতীন লল্লি নির্দেশিত কথাচিত্র ডিডিএলজে কথাচিত্রর সবু গীত খুব স্মৃতি মধুর হয়েছিল। তবে 1995র রোমান্টিক মিউজিকাল হিট কথাচিত্রর যেতিকি এই কথাচিত্রটি যেতিকি সুপর ডুপর হিট হয়েছিল গীতগুড়িক মধ্য সেমিতি মনছুয়া হয়েছিল। সেই কথাচিত্রর গীতটি হোগে আহে তুজকো তো প্যার সজনা লাগ করলে তু ইনকার সজনা।